าตั้งยังความเมตตาไงไปเลยคุณไม่รักคุณอะไรหมดตรงนั้นทำไรบริษัทก็ชิบยังจูดจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูแค่ตัวตายจะตายยาวดูเสียไม่ยังมาในงานคุณความเมตตาคุณน้ำหมดแล้วทำไงวะComputer Vikri Gornoye, Shikaunoye, Ani Marmat Gornoye, Nepal ke number one Haru and Sato Education Center ho niyao. Ab CPN ma ta computer paunu ka saatei, computer shikaunoye rokei kotom vikri hale ma ghor ma bigryo, ghor mai, bank mai, abhi school, office, dumsukai sansasta ma bigryo, tei aera pa banaune suvidha pani chha jushe. English language kaksha ko pani byabastha chha hoi. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, ab inverter ko battery pani paincha. क्यामरा र भर पर दो इंटरनेट पर जोड़ी छथौ आमा मते लागे ताके औ तालनो बेताल महिडेर फेर दुका पाइएला झुसी औ ये फोन नंबर 0215 45787 9842535541 अब गुड वेरी गुड वेरी गुड

আমরা এই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চালিয়াও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সং সংস্থা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পর জোড়িনছ থাও আমার মনে হয় লাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলাম ঝুষে আর এই ফোন নম্বর 0215547887 98424235541 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।